শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25শে আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কিনকি অঞ্চলের কিছু এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জনসাধারণকে হিটস্ট্রোক প্রতিরোধে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি উচ্চচাপ বলয় দেশের অধিকাংশ অঞ্চল ঢেকে রেখেছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। গত মাসে কুমামোতো জেলায় ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও তীব্র তাপদাহ অনুভূত হয়েছে। উকি শহরে তাপমাত্রা 37.7 ডিগ্রি এবং কুমামোতো শহরে 37.3 ডিগ্রিতে পৌঁছেছিল। শিগা জেলার ওৎসু শহরে তাপমাত্রা 39.5 ডিগ্রি এবং কিয়োতো শহরে 39.1 ডিগ্রিতে পৌঁছায়। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টোকিওতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রিতে পৌঁছেছিল। কান্তো অঞ্চল থেকে ওকিনাওয়া জেলা পর্যন্ত 31টি জেলাতে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে। জনসাধারণকে এয়ারকন্ডিশনার ব্যবহার করা, ঘন ঘন পানি পান করা, শরীরে লবণের ঘাটতি পূরণ করা এবং ঘরের বাইরের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, আর্দ্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে উত্তর থেকে পশ্চিম জাপানের বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একটি সক্রিয় মৌসুমি বায়ুবলয় তোহোকু অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রধানত জাপান সাগর তীরবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্মকর্তারা ভূমিধস, নিচু এলাকা প্লাবিত হওয়া ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টর্নেডো সহ বজ্রপাত এবং দমকা হাওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত বন্দি শিবিরে প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণ আটককরণের সম্পূর্ণ চিত্র প্রকাশের জন্য জাপানি সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চীন ও অন্যান্য স্থান থেকে জাপানি সেনা ও সাধারণ নাগরিকদের সাইবেরিয়া এবং অন্যান্য এলাকার শ্রমশিবিরে পাঠানোর নির্দেশ দেওয়ার 81 বছর পূর্ণ হল 23শে আগস্ট। রবিবার টোকিওর চিদোরিগাফুচি ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 200 জন উপস্থিত ব্যক্তি মৃতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সাবেক বন্দী ও শোকাহত পরিবারবর্গের একটি সমিতি। জাপানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বন্দী শিবিরে প্রায় 55,000 বন্দী মারা গেছেন, তবে তাদের সঠিক সংখ্যা এবং বন্দীদের কষ্টের প্রকৃত মাত্রা এখনও অজানা রয়ে গেছে। 20,264 জন বন্দীর দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রাশিয়ায় দেহাবশেষ সংগ্রহের কাজ বর্তমানে স্থগিত রয়েছে। সাবেক বন্দী নিশিকুরা মাসারু বলেছেন, জাপানি সমাজ এখনও সাইবেরিয়ার আটককরণের ঘটনাটি নিয়ে গভীরভাবে ও গুরুত্বের সাথে ভেবে দেখেনি। এই মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে, সেজন্য তিনি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানি গবেষকরা কোয়ান্টাম কম্পিউটিং বা সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত জটিল সমস্যা সমাধান করতে সক্ষম এমন ধরনের সিস্টেম উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছেন। তথাকথিত নিউট্রাল অ্যাটম ব্যবহার করে তৈরি দেশের প্রথম মডেলটি এখন মধ্য জাপানের আইচি জেলায় চালু করা হয়েছে। সমস্যা সমাধানের একাধিক সম্ভাবনা অনুসন্ধানে পরমাণু ও ইলেকট্রনের মতো কণার অনন্য আচরণ ব্যবহার করে থাকে কোয়ান্টাম কম্পিউটারগুলি। নিউট্রাল অ্যাটম কোয়ান্টাম কম্পিউটার হল এমন একটি প্রকার যা সম্ভাব্য বাণিজ্যিক ব্যবহারের জন্য বিবেচনা করা হচ্ছে। জাপানের মডেলটি ইনস্টিটিউট ফর মলিকিউলার সায়েন্স সহ একটি দল উন্নয়ন করেছে। গবেষকরা বলছেন, এটি একটি ভ্যাকিউম চেম্বারের ভেতরে বৈদ্যুতিকভাবে চার্জবিহীন পরমাণুগুলোকে আটকে রাখতে লেজার রশ্মি ব্যবহার করে। এই মডেলটি সাধারণ তাপমাত্রায় কাজ করতে পারে বলে জানা গেছে, অন্যান্য ধরনের কোয়ান্টাম কম্পিউটারের থেকে যা ভিন্ন। এর অর্থ হল এটির জন্য কোনো শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন হয় না এবং আরও বাস্তবসম্মত প্রয়োগের জন্য এটিকে আকারে ছোট রাখা সম্ভব। উন্নয়নকারীরা জানিয়েছেন যে তাদের সিস্টেমটি বর্তমানে প্রাথমিক গণনা করতে পারে। পরবর্তী পদক্ষেপ হল বৃহৎ পরিসরে গণনা সক্ষম করার জন্য এর স্থিতিশীলতা নিশ্চিত করা। ভিয়েতনাম যুদ্ধে ছবি তোলার জন্য পরিচিত জাপানি ফটোসাংবাদিক ইশিকাওয়া বুনিও রবিবার নাগানো জেলার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। 1965 থেকে 1968 সালের মধ্যে ইশিকাওয়া তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের সাইগনে একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন, যা বর্তমানে হোচিমিন সিটি নামে পরিচিত। পরবর্তীতে তিনি উত্তর ভিয়েতনামে চলে যান। ইশিকাওয়া ভিয়েতনাম যুদ্ধে বাস্তব চিত্র তুলে ধরতে 15,000-এরও বেশি ছবি তোলেন। এমনকি একজন আলোকচিত্রী হিসেবে তিনি মার্কিন সামরিক বাহিনীর সাথেও সরাসরি সংযুক্ত ছিলেন। ইশিকাওয়া জাপানের অন্যতম শীর্ষস্থানীয় যুদ্ধ আলোকচিত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1969 সাল থেকে তিনি ওকিনাওয়াতেও সক্রিয় ছিলেন। ইশিকাওয়া কাদেনা বিমান ঘাঁটি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া B-52 বোমারু বিমান এবং সেখানে প্রেরিত সৈন্যদের আলোকচিত্র ধারণ করেন। চীনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় একটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট 100 মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। শনিবার বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস শুরু হয়েছে। চীনের রাজধানী পৌর সরকার এবং অন্যান্য কয়েকটি সংস্থা 5 দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করছে। জাপান সহ 16টি দেশের প্রতিষ্ঠান সহ 666টি দলের তৈরি 2,000টিরও বেশি হিউম্যানয়েড রোবটেতে অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় অংশগ্রহণকারী রোবটের সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তারা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং খাবার ও পানীয় পরিবেশনের মতো ব্যবহারিক কাজসহ মোট 51টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। 100 মিটার দৌড়ে প্রাথমিক পর্বে একটি রোবট 9.32 সেকেন্ড সময় নেয়। এটি গত বছরের বিজয়ী সময় 21.50 সেকেন্ডকে অনেক পেছনে ফেলে দিয়েছে এবং এমনকি উসাইন বোল্টের গড়া 9.58 সেকেন্ডের মানুষের বিশ্ব রেকর্ডকেও ভেঙে দিয়েছে। চীন সরকার রোবট শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে দেখার কারণে অনেক কোম্পানি এই উন্নয়ন প্রতিযোগিতায় যোগ দিয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগে বাস করছি যা নির্ধারণ করবে যে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় আইনের শাসনের উপর ভিত্তি করে রচিত একটি অবাধ ও মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে পারবে কিনা। তিনি আরও বলেন, জাপান শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আইনি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে সক্রিয়ভাবে কাজ করছে। মোতেগি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় ক্ষেত্রে প্রেসিডেন্সি জাপানি বিচারকদের দ্বারা অলঙ্কৃত হওয়ার বিষয়টি আমাদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন ঘটিয়েছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি প্রক্রিয়ার ফি একাধিক স্তরে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপটি অনুমোদন করা হয়েছে এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর সাথে সঙ্গতি রেখে এটি 1 অক্টোবর থেকে কার্যকর করা হবে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য বর্তমান ফি 10,000 ইয়েন বা প্রায় $63 থেকে বৃদ্ধি করে $200,000 বা প্রায় $1,250 বেশি নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়াটি কেবল সশরীরে উপস্থিত হয়েই সম্পন্ন করা যাবে। আবাসিক মর্যাদা নবায়ন অথবা পরিবর্তনের জন্য বর্তমান ফি দাপ্তরিক কাউন্টারে $6,000 বা প্রায় $38 এবং অনলাইনে $5,500 বা প্রায় $35 নির্ধারিত রয়েছে। 3 মাস পর্যন্ত অবস্থান করার ক্ষেত্রে কাউন্টার এবং অনলাইন উভয় ক্ষেত্রেই মাশুল বৃদ্ধি করে $10,000 বা প্রায় $63 করা হবে। 1 বছর পর্যন্ত থাকার জন্য কাউন্টারে ফি বৃদ্ধি করে $33,000 বা $205 বেশি এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হবে। 5 বছর বা তার বেশি সময় অবস্থান করার জন্য ফি কাউন্টারে $75,000 বা প্রায় $470 এবং অনলাইনে $65,000 বা $400 বেশি করা হবে। সরকার বলছে, শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তিসহ আর্থিক সংকটে থাকা আবেদনকারীদের জন্য এই ফি কমানো হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। এনএইচকে জানতে পেরেছে যে উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা জেলায় অবস্থিত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2011 সালের দুর্ঘটনার পর দূষণমুক্তকরণ কাজের সময় সরানো মাটি টোকিওর বাইরে দুটি স্থানে পুনরায় ব্যবহার করা হবে। সূত্রমতে সরকার টোকিওর পার্শ্ববর্তী সাইতামা শহর এবং উত্তর পূর্ব জাপানের সেন্দাই শহরে কেন্দ্রীয় সরকারি দপ্তর কমপ্লেক্সের প্রাঙ্গণে মাটি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাটি ফুকুশিমা জেলার অন্তর্বর্তীকালীন সংরক্ষণাগারগুলোতে রয়েছে। আইন অনুযায়ী 2045 সালের মার্চের মধ্যে এই মাটি জেলার বাইরে অপসারণ করতে হবে। চূড়ান্ত বিকিরণের পরিমাণ কমানোর লক্ষ্যে সরকার দেশজুড়ে জনকল্যাণমূলক কাজ ও অন্যান্য প্রকল্পে স্বল্প ঘনত্বের তেজস্ক্রিয় পদার্থ যুক্ত মাটি পুনর্ব্যবহার করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা সম্পর্কে বোধগম্যতা বৃদ্ধি করতে সরকার গত বছর থেকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসহ বিভিন্ন স্থানে এই মাটি ব্যবহার করে আসছে। টোকিওর পুনর্ব্যবহৃত স্থানগুলোতে এই মাটি ফুলের বাগান এবং অন্যান্য এলাকায় রাখা হয়েছে। এতে প্রতি কিলোগ্রামে সরকারি মান অনুযায়ী 8,000 ব্যাকেরেলের বেশি তেজস্ক্রিয় সিজিয়াম নেই। তেজস্ক্রিয়তার বিস্তার রোধ করতে উপরে সাধারণ মাটি দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলার সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়েছে যে আশ্রয়কেন্দ্রে পরিবেশিত একটি শুকুরের মাংসের পদ নিয়ে অভিযোগ করে মুসলিম আশ্রয় প্রার্থীরা গোলযোগ সৃষ্টি করেছেন। মুসলমানরা ধর্মীয় কারণে শুকুরের মাংস গ্রহণ করেন না। এনএইচকে আশ্রয়কেন্দ্র স্থাপন করা কুমামোতো জেলা সরকার এবং জেলার 38টি স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয় এবং জানতে পারে যে এমন কোনো সমস্যা ছিল না। গত মাসে কুমামোতোতে ভূমিকম্প আঘাত হানার পর থেকে এক্স, থ্রেডস এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য পোস্ট করা হয় যে খাদ্য সহায়তা হিসেবে পরিবেশন করা শুকুরের মাংসের মিসো স্যুপ নিয়ে মুসলমানরা অভিযোগ করেছেন। এই ধরনের পোস্টগুলো মোট 16 মিলিয়নেরও বেশি ভিউ পায়। জানা গেছে ভূমিকম্প আঘাত হানার আগে অনলাইনে করা একটি মন্তব্যের উপর ভিত্তি করে পোস্টগুলো করা হয়েছিল। প্রকৃতপক্ষে জেলার একদল মুসলিম এবং আন্তর্জাতিক অলাভজনক সংস্থাগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগোষ্ঠীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। কুমামোতো জেলার একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে এমন কোনো বিভ্রান্তি ছিল না এবং খাদ্য সহায়তা হিসেবে পরিবেশিত শুকুরের মাংসের পদ খেতে না পারার বিষয়ে কোনো মুসলমান ব্যক্তি অভিযোগ করেননি। কুমামোতো ইসলামিক সেন্টারের প্রধান বলেন, অনলাইনে এই ধরনের পোস্ট ছড়ানোয় তিনি দুঃখিত, কারণ কিছু লোক এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে পারেন। তিনি বলেন, এই ভুয়া খবর উপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। তিনি বলেন যে তিনি 25 বছর ধরে জাপানে বসবাস করছেন এবং সম্প্রতি তিনি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেতে দেখছেন। তিনিও বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা থাকলে জাপানি জনগণ যেন তা তাদের জানায় এবং ইসলাম বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি সর্বদা প্রস্তুত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কোনিচুয়া এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস।
1: আর আমি হিরক খান। বন্ধুরা, আজও হবে ফান, একসঙ্গে জাপানি শেখার আনন্দে।
0: আজ আসরের 26তম পাঠ। এতে আমরা শিখব কিভাবে জাপানিতে একাধিক অনুভূতি এক বাক্যে প্রকাশ করা যায়।
1: আমাদের এ আসরের প্রধান চরিত্র তাম জাপানে পড়তে এসেছে ভিয়েতনাম থেকে। সে এবং একই বাড়ির অন্য দুজন বাসিন্দা মিয়া এবং কাইতো রোবট বাড়িওয়ালি হারুসানকে নিয়ে আজ একটি পার্কে এসেছে ওহানামি উপভোগ করতে। ওহানামি হচ্ছে বসন্তকালে স্বল্পকালের জন্য ফোটা চেরি ফুলের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনের প্রথাগত উৎসব। এ সময় চেরি ফুল ফোটা পার্ক ঘুরে দেখা ছাড়াও লোকজন চেরি গাছের নিচে বসে পানাহার করে থাকেন। তাম ও তার বন্ধুরা একটি চেরি গাছের নিচে মাদুর বিছিয়ে বসে পড়ল।
0: তাদের মধ্যে কি কথা হচ্ছিল তা জানতে চলুন শুনি আজকের 26তম পাঠের স্কেট।
2: お弁当だよ。僕が作ったんだ。どうぞ。
3: 綺麗。すごい。いただきます。この卵焼き、甘くて美味しいです。
4: カイトは本当に料理が上手だね。
2: 僕、シェフになりたいんだ。
4: いいね。
0: এবার প্রতিটি সংলাপের অর্থ জেনে নেয়ার পালা।
1: বিছানোমাদুরের মাঝখানে একটি বক্স লাঞ্চ খুলে কাইতো বলল,
2: お弁当だよ。
0: এই যে বক্স লাঞ্চ।
2: 僕が作ったんだ。どうぞ。
0: আমার বানানো খাবার খেয়ে দেখুন প্লিজ।
1: সুসজ্জিত খাবার দেখে মিয়া মুগ্ধ হয়ে বলল,
3: কিরে,
0: কি সুন্দর।
1: সুন্দর সাজানো বক্স লাঞ্চ দেখে তামো অবাক হল।
3: すごい。
0: দারুণ।
3: いただきます。
0: খেয়ে দেখি।
1: তাম প্রথমে জাপানি অমলেট খেতে আরম্ভ করল।
3: この卵焼き甘くて美味しいです。
0: এই জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।

0: ミーヤ、ボロ？
1: カイトは本当に料理が上手だね。
2: カイト、アプニアシュリークブハルラッテジャネン。
0: ジョバベ、カイトジャナロ？
3: 僕、シェフになりたいんだ。
2: ボビシャテ、アミシェフホテチャイ。
0: ミーヤ、またねれ、ボロ？
1: いいね。
2: シェト、クビハルカタ。
0: カイトルモンテ、プロティバチェボティ。
2: আজকের মূল বাক্য হল জাপানি অমলেট যেমন মিষ্টি তেমনই সুস্বাদু।
4: この卵焼き甘くて美味しいです。
2: এই বাক্যটির গঠন রীতি বুঝতে পারলে আপনি নিজের অনুভূতিগুলো জাপানিতে এক বাক্যে সাজিয়ে বলতে পারবেন। সবার আগে চলুন দেখি মূল বাক্যটিতে কি কি আছে।
5: この卵焼き
2: মানে হলো এই জাপানি অমলেট। এখানে
5: 卵焼き
2: মানে হচ্ছে জাপানি অমলেট, যা সচরাচর বক্স লাঞ্চের একটি পার্শ্বীয় পদ হিসেবে থাকে।
5: আমাকুতে
2: কথাটির মূল শব্দ হল একটি ই বিশেষণ, আর তা হল
5: আমাই
2: বা মিষ্টি স্বাদের, আর
5: ওইশি
2: মানে হল সুস্বাদু। আজকের পয়েন্ট হল দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ পদের ভাব একটি বাক্যের মাধ্যমে প্রকাশ। বিশেষণ যদি হয় ই বিশেষণ, তাহলে এর শেষ ভাগে থাকা ই অংশটি বাদ দিয়ে সেখানে জুড়ে দিন
5: খুতে।
2: আজকের পাঠে যখন
5: আমাই
2: বিশেষণটি
5: ওইশি
2: বিশেষণের সঙ্গে যুক্ত হয়েছে, তখন
5: আমাই
2: হয়ে গেছে
5: আমাকুতে,
2: আর তারপরে বসেছে
5: ওইশি,
2: তাহলে পুরো কথাটি দাঁড়ালো
5: আমাকুতে ওইশি।
0: এবারে শুনে শুনে শব্দ করে বলুন।
5: Amakute oishii desu. Kono tamago yaki, amakute oishii desu.
2: Ebar ekti park somporke onubhuti prokash kora ek songlap shuni.
6: Ueno kouen, dou deshita ka?
7: Hirokute kirei de, totemo yokatta desu.
2: কথাগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
6: উয়েনো কোয়েন দো দেশটা কা?
0: উয়েনো পার্ক কেমন লাগলো?
5: উয়েনো কোয়েন
2: হলো উয়েনো পার্ক, টোকিও নগরীর একটি বিখ্যাত ও বড় পার্ক।
5: দো দেশটা কা
2: মানে কেমন লেগেছে বা কেমন ছিল, অর্থাৎ ঘটে যাওয়া বিষয়ের অনুভূতি জানতে চাওয়ার প্রশ্ন এটি।
7: হিরোকুতে কিরেই দে, তোতেমো ইয়োকাত্তা দেসু।
0: এটা যেমন বড় তেমনই সুন্দর, খুব ভালো লেগেছে।
5: হিরোকুতে
2: কথাটির মূল শব্দ ছিল ই বিশেষণ।
5: হিরোই
2: মানে বড় বা খোলামেলা, পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এটির রূপান্তর ঘটেছে। আর পরের বিশেষণ
5: কিরেদে
2: আসলে একটি না বিশেষণ,
5: কিরেনা,
2: যার অর্থ সুন্দর বা পরিচ্ছন্ন, কিন্তু এটিও আবার এর পরের বিশেষণের সঙ্গে যুক্ত হওয়ার কারণে রূপান্তরিত হয়েছে। লক্ষ্য করুন, কোনো না বিশেষণকে পরবর্তী বিশেষণের সঙ্গে যুক্ত করার সময় এর না অংশটি বাদ দিয়ে সেখানে জুড়তে হয়
5: দে,
2: সবশেষে আছে
5: তোতেমো ইয়োকাত্তা দেসু,
2: অর্থাৎ খুব ভালো লেগেছে।
0: বন্ধুরা শুনে শুনে শব্দ করে বলুন।
5: হিরোকুতে, হিরোকুতে কিরেই দে, হিরোকুতে কিরেই দে, তোতেমো ইয়োকাত্তা দেসু।
2: আচ্ছা, এবার অন্য অনুভূতি প্রকাশ অনুশীলন করা যাক। মনে করুন আপনি বলতে চান জাপানের ট্রেনগুলো হচ্ছে সময়ানুবর্তী আর সুবিধাজনক বটে। সময়ানুবর্তী কথাটির জাপানি
5: সেইকাকুনা,
2: এবং সুবিধাজনক হচ্ছে
5: বেনডিনা।
2: খেয়াল করেছেন তো, দুটোই কিন্তু না বিশেষণ। চেষ্টা করুন এবার বলতে। আজকের বোনাস বাক্যটি কাইতো বলেছিল বক্স লাঞ্চ খুলে মেলে ধরার সময়। কাউকে কিছু সাধার সময় বলতে হয় মানে প্লিজ নিন। আসলে এটা অনেক কাজে ব্যবহার করা যায়, যেমন অন্যকে কোনো কিছু খেতে বলা, সম্মান দেখিয়ে কোনো কাজ আগে করতে বলা, বা এমনকি তার প্রাপ্য কোনো কিছু দেওয়ার সময়ও এটি বলতে হয়।
0: শ্রোতা বন্ধু, আপনাদের পালা এবার, শুনে শুনে বলুন।
5: দোজো।
2: এ পর্যায়ে আরেকবার শুনবো আজকের স্কিট।
3: ওবেন্তো দা ইয়ো, বোকু গা সুকুত্তান দা, দোজো।
4: কিরে, সুগোই, ইতাদাকিমাসু। この卵焼き、甘くて美味しいです。
1: カイトは本当に料理が上手だね。
3: 僕、シェフになりたいんだ。
1: いいね。
8: ハルさんの知恵袋。
0: エバル、ハルさんへのポラモシェルジュリー。アジ、コタハベ、チェリーフレル、ノイショルギークションドルジュ、ウポボゲルプロタ、オハナミ、ションポルケ。
2: আসলে সাকুরা মানে চেরি ফুলের সৌন্দর্য নিজের চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না। বসন্তের ক্ষণস্থায়ী এই ফুল ফোটে মাত্র দিন দশেকের জন্য, মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়ে জাপানের দক্ষিণ থেকে আরম্ভ করে ক্রমান্বয়ে উত্তরে গিয়ে শেষ হয়। দেশের মধ্যভাগে থাকা টোকিও অঞ্চলের লোকজন চেরি ফুল অবলোকন করতে পারেন মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে। কোন তারিখে দেশের কোথায় চেরি ফুল ফুটতে পারে এবং কোন অঞ্চলে বর্তমানে প্রস্ফুটিত অবস্থায় আছে তার পূর্বাভাসও দেওয়া হয়ে থাকে গণমাধ্যমগুলোতে।
0: লোকজন সাধারণত কোথায় ওহানামি করতে যান তাও বলে দিন দিদি।
2: আপনি তো জানেন কাছাকাছি থাকা পার্কে এবং দুপাশে সারি সারি চেরি ফুলের গাছ থাকা রাস্তায় লোকজন চেরি ব্লসম দেখতে যান। টোকিওতে চেরি দর্শনের সবচেয়ে বিখ্যাত স্পটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল উয়েনো পার্ক এবং শিনজুকু গিওয়েন ন্যাশনাল গার্ডেন। কিন্তু আপনি জাপানের যেখানে যান না কেন চেরি ফুল উপভোগ করতে পারেন। কোনো কোনো এলাকায় রাতের বেলা চেরি গাছে আলোকসজ্জার ব্যবস্থাও থাকে, তখন সেটা মনে হয় যেন বাড়তি পাওনা। শ্রোতা বন্ধু, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা
0: জানাবেন কিন্তু, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।